0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
2: মেরে প্যারে দেশবাসী, জব হমারে দৃঢ় সংকল্প কে সাথ সামূহিক ভাগিদারি কা সঙ্গম হোতা হ্যায় তো পুরে সমাজ কে লিয়ে অদ্ভুত নতিজে সামনে আতে হ্যায়। ইসকা সবসে তাজা উদাহরণ হ্যায় এক পেড় মা কে নাম। ই অভিযান অদ্ভুত অভিযান রাহা। জন ভাগিদারি কা এসা উদাহরণ বাকাই বহুত প্রেরিত করনে ওয়ালা হ্যায়। পর্যাবরণ সংরক্ষণ কো লেকর শুরু কিয়ে গয়ে ইস অভিযান মে দেশ কে কোনে কোনে মে লোগো নে কমাল কর দিখায়া হ্যায়। মাই এসে সভি প্রয়াসো কি হৃদয় সে সরাহনা করতা হুঁ। মেরা আপসে ভি আগ্রহ হ্যায় কি এক পেড় মা কে নাম ইস পবিত্র অভিযান সে আপ জরুর জুড়িয়ে।
3: বিদ্যার্থীৰ অনুষ্ঠান প্ৰাথমিকৰ পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্ৰমৰ ভিত্তিত ছাত্ৰ-ছাত্ৰীক সমৃদ্ধ কৰা একমাত্ৰ অনুষ্ঠান। প্ৰচাৰৰ সময় প্ৰতি সোম, বুধ আৰু শুক্ৰবাৰে বিয়লি 5:45।
4: কাহিনী পঢ়ি আপুনি নিশ্চয় ভাল পায়। উপন্যাস বা গল্পৰ প্ৰতি আপোনাৰ নিশ্চয় আগ্ৰহ আছে। বিবিধ ভাৰতী গুৱাহাটীয়ে আপোনাৰ বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোৰম অনুষ্ঠান। প্ৰতি পুৱা 9:00 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9:00 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর আজি আহার মাহর দুদিন, 2026 খ্রিস্টাব্দর আজি জুন মাহর 17 দিন। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ তৃতীয়া তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:34:42 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:12:26।

0: এইটো গীতে আমার
1: আমার থলুয়া
0: এই যে প্রফুল্ল বসন্ত বরুয়ায় যে স্বীকৃতিটা দিলে দিয়ার পিছতেই গোটে কথাটো সলনি হয়ে গেল, বান থিয়েটার শোণিতকৈ হল। আর তারপর পরবর্তী কালত যদি আমি চাও, এটা বস্তু আপনাদের মন করব যে নাটকের কথা কলে, মই নাটকের প্রসঙ্গে আইছো, গীতর কথা আমি পাতি গল, নাটকের প্রসঙ্গত আপনাদের এটা বস্তু দেখিব, জ্যোতিপ্রসাদর গোটেই কেন নাটকের নাম
1: নারী, সমস্ত সৃষ্টি
0: নারী। এই কথাটো অতি গুরুত্বপূর্ণ কথা, শোণিতকৈ নারী নাম, কারেঙর লিগিরি, আকো কারেঙর কুঁয়রী নয়, কারেঙর লিগিরি, তারপর রূপালীম, এটা জনগোষ্ঠীয় চরিত্র, যে চরিত্রক অসমিয়া নাটকলে কোনে অনা
2: নাই,
0: নিমাতি কইনা আর লোভিতা, এটা গাঁর সাধারণ বোকামাটি খসা খসিফুরা ছোৱালী। এই যে নাম কেটা আনিলে, এই নাম কেটা কেউ আনিলে, এটাও পুরুষ এখন আসলে যখন হল খনিকর হ্যাঁ, কিন্তু বাকি এই গোটে কেন নাটকের যদি আমি তার তার সারবত্তাটা চাও, আমি এটা শোণিতকৈ উষা, শোণিতকৈ মানে উষা, কিন্তু নায়িকা কোন,
1: চিত্রলেখা,
0: চিত্রলেখা কোন, চিত্রলেখা এগারী নৃত্য প্রতিয়োগী, এটা চিত্রকলার পাকৈত সাংঘাতিক রন্ধন প্রকরণ জানে, আর এটা মহাভারতর অতি সাংঘাতিক বলিষ্ঠ, সরি ভাগবতর, এটা মদ ভাগবতর একটা সাংঘাতিক বলিষ্ঠ চরিত্র, যিয়ে তারমানে প্রচলিত পরম্পরাক চ্যালেঞ্জ করে, প্রত্যাহ্বান জানায়, মায়া জানে, জাদু জানে, বান নামটোর অর্থটো এখন ব্ল্যাক ম্যাজিক, বান মরা বলে যে কয়, গতি এই যে এটা অসমিয়া নারীর যেটো চিত্রায়ন জ্যোতিপ্রসাদর শোণিতকৈ যোগেদি, যে অসমিয়া নারী একেলগে নৃত্য প্রতিয়োগী, অসমিয়া নারী একেলগে রন্ধন প্রকরণত বিদু পাকৈত, অসমিয়া নারীয়ে মায়া জানে, মায়ারে সুন্দর পুরুষক মোহিব পারে, লই আহিব পারে, গতি এই এই যেটো এই যেটো এটা ট্রেডিশন জ্যোতিপ্রসাদের প্রথম নাটকখনত আরম্ভ করেছে। তারপর নাটকখন কারেঙর লিগিরি যদি চাও, কারেঙর লিগিরিত আমি দেখিম যে কাঞ্চন আর হেৱালি সুন্দরকর সাংঘাতিক বলিষ্ঠ চরিত্র, কিন্তু একে সময়তে কাঞ্চন আর হেৱালি ইমান বলিষ্ঠ, তেওঁলোকে সমাজের প্রচলিত পরম্পরাক এনেকে ভাঙিছে সংলাপেরে, গতি জ্যোতিপ্রসাদে এখন আধুনিক সমাজের কথা চিন্তা করেছিল, যত নারী সবলীকরণের প্রশ্ন থাকবে,
2: হ্যাঁ,
0: যত নারীর প্রসঙ্গটো প্রাধান্য পাব, আর সেই কথাত জ্যোতিপ্রসাদত আটাইতকৈ সহায় করেছিল আমার জনগোষ্ঠীয় সমাজ ব্যবস্থায়। আমার ইয়াত মেট্রিলিনিয়াল সোসাইটি আছে, মেট্রিলিনিয়াল সোসাইটি আছে, আর ইয়াত নারীর আমার ইয়াত যৌতুক নাই বাহির নিচিনা, আমার ইয়াত নারীর প্রাধান্যটো গুরুত্বটো বেশি, জয়মতীর মূলা গাভরুর ষোল বছরিয়া কনকলতার, বারো বছরিয়া তিলেশ্বরী বড়ুয়ার, স্বাধীনতা সংগ্রামত খহুলীনাথ, এই একদম অশিক্ষিতা নিরক্ষরা নারী, তেওঁলোকে গুলি পাতি বন্দুক লৈ পেলায় স্বাধীনতার হয়ে যুঁজ করেছে, জ্যোতিপ্রসাদে দেখিছে নয় নিজে, এই যে এই গোটে তেওঁৰ ঘৰৰ প্রকৃত অসম প্রাদেশিক মহিলা সমিতির ঘর, তাত দেখিছে আমার চন্দ্রপ্রভা শইকীয়ানীর নিচিনা সাহসী নারী, মাকক দেখিছে, অমল প্রভাত আসক দেখিছে, এই যে এই যে অসমিয়া নারীর যে ঐতিহ্য, এই ঐতিহ্য চেতনাটুক জ্যোতিপ্রসাদে তেওঁৰ নাটকত এনেকে সাংঘাতিক ধরনে মানে, আর নাটকীয় রূপত আধুনিক রূপত ইমান বলিষ্ঠভাবে আনিছে, যেটো কাম অসমিয়া নাট্য সাহিত্য বা অসমিয়া নাট্য ইতিহাসের শিকারু বিলাকৰ কারণে অতি জরুরি কথা,
2: গোটেই
1: ভারতবর্ষ নাই
2: হওয়া, ভারত হওয়া
0: নাই,
1: কারণ জয়মতী আপনি সিনেমাখন থাকি গেল,
0: সিনেমা
1: থাকি গেল, জয়মতী তো একটা নারী বলিষ্ঠ চরিত্র, যে
0: স্বেচ্ছাচারের বিরুদ্ধে,
1: স্বেচ্ছাচারী
0: রাজতন্ত্র বিরুদ্ধে দেশপ্রেমর প্রতীক জয়মতী,
1: হয়
2: আর কোনে প্রতিবাদ করেছে, এগারী যাক অবলা বলে কোয়া হয়,
1: গতি সেই ধরনের কথা আবার জ্যোতিপ্রসাদর পাশতো হয়তো এটা নরেন্দা ইমান বলিষ্ঠভাবে নারী চরিত্র উপস্থাপন করা সর্বভারতীয় স্তরের কথা কইছো
0: নাই,
2: সাংস্কৃতিকভাবে উপস্থাপন করা
1: হয়
0: আছে না, এটা কথা বাইদেউ চাও, জ্যোতিপ্রসাদে মানে তেও পুরুষ, কিন্তু তেও গোটে পয়েন্ট অফ ভিউটো পুরুষতান্ত্রিক নাছিল, এইটো অতি গুরুত্বপূর্ণ কথা, তারপর যদি আমি চাও আমার মামনি রক্ষম গোস্বামী বা অমৃতা প্রীতম বা কমলা দাস, যে বিখ্যাত নারী, এই নারীবিলাকেও কিন্তু এই লিখিকা

0: টিভেন নারী অথচ রূপালীমর সংজ্ঞাটা আছে, অথচ ইতিভেনে কৈছে কাপুরুক বিলাসী রজার সাত থাকি তোমালোকর বুদ্ধি ভ্রষ্ট হল নেকি, নিজের বাহুবল পাহরি গলা নেকি, তোমার ঘরতে তোমার চোতালতে আহি তোমার বুকুত গুড় মারি শত্রু গুছি গল, তুমি গর্জি নুঠি সেই শত্রুর চরণের ধুলি নির্মালী বুলি ললা। রুক্মী ডেকা, রুক্মী পুরুষ, তুমি ইমান তললৈ নামিলা, এই যে ইমান বলিষ্ঠ কণ্ঠ, এই যে জনগোষ্ঠীয় নারীর যেটা স্বকীয় স্বাধীন রূপ ইতিভেনের মাজত প্রতিফলিত হয়েছে, আর একদরে রূপালীম চরিত্রটোর মাজত আমার প্রেম, আমার প্রকৃতি, আমার এই গোটেই সহাগরা পৃথিবীর যে সৌন্দর্য, সেই কথাটা যেন রূপালীমর মাজত প্রতিভাত হয়ে উঠিছে। গতি রূপালীম এখন এনেকা নাটক, প্রতীকধর্মী নাটক, আর প্রতীকধর্মী নাটকর মাজে দিয়ে জ্যোতিপ্রসাদে আসলে গোটেই আধুনিক নাটকর পরম্পরা, নিমাতকন্যা এখন গীতিনাট্য, তাত নাচ আছে, গীত আছে, কারেঙর ডিগ্রী এখন সম্পূর্ণরূপে আধুনিক মনস্তত্ব, হেমলেটর মনস্তত্বর দরে এখন মনস্তত্বর নাটক, গতি এই গোটেই আধুনিক নাটকর জুমুঠিটো স্ট্রাকচারটো জ্যোতিপ্রসাদে অসমীয়া জাতিক দি গেল, কেবল নাটকেরে নহয় সাজ সজ্জা সংগীত এই গোটেই কথাবিলাকত আধুনিক স্বরূপটো জ্যোতিপ্রসাদে আমাক দি গেল, আর সেই কারণে আমার বাবে জ্যোতিপ্রসাদ অসমীয়া জাতি থাকে মানে চির নমস্য হয়ে থাকিব, শ্রদ্ধেয় হয়ে থাকিব।
1: নিশ্চয়। আর তেখেতে যেটো কথা কৈ থৈছে গীতৰ জৰিয়তে লিখি থৈছে লুইতৰে পানি যাবি অ বৈ, আপুনি যেটো কথা কৈছে লুইত যেতিয়ালৈ বৈ থাকিব সেই জ্যোতিপ্রসাদৰ এই সৃষ্টিৰাজি জ্যোতি অম্লান হৈ থাকিব, এই গোটেই আৰু বিশ্বলৈ প্ৰবাহিত হৈ থাকিব, যেটো কথা কৈছে এখন নদী আপুনি আৰম্ভতে কৈছিলে,
2: সেই কথাটো ভালো লাগে ন,
0: ভাল লাগে,
1: সুন্দৰ। আমি এই ৰূপালীম নাটকৰ আন এটা গীত আমি সাজু কৰিছো, জিলিকা পাখিৰে সোণ মৰা চৰাই, তৰালি শৰ্মাই গাই থৈছে গীতটি খুব সুন্দরকৈ, আমি এই গীতটি শুনাব খুঁজছি, তারপর আর এই বিষয়ে নয়নদা কথা পাতিম, তেখেতর সৃষ্টিরাজির বিষয়ে আদর্শ আমি কথা পাতি, শুনি থাকবে রূপান্তরের শিল্পী রূপকোঁৱৰ।

0: নান্দনিক রূপ, সুন্দরের প্রতি একটা এক ধরনের সন্ধান, এই গোটে কথাবিল গীত, নাটক, চলচ্চিত্র সবতে আছে। গতি আমি যদি চাও এটা কথা যে নাটক লভিতা নাটক যদি আমি চাও, লভিতা নাটক দ্বিতীয় মহাযুদ্ধের একটা পটভূমিত লিখা নাটক, আর লভিতা চরিত্রটি বহুতে কয় লভিতার মাজত একটা পুরুষ সুলভ মনোবৃত্তি আছে, বহু সমালোচকে কয়। কিন্তু আমি ভাবো যে লভিতা চরিত্রটি আসলে নারীর একটা প্রতীকী রূপ, এই জয়মতী মূলা গাভরু এই গোটেইবিল তারমানে অমল হেই চন্দ্রপ্রভা শইকীয়ানী লভিতার মাজত যে সকলবিল আছে, এই সকল চরিত্রের একটা মূর্ত রূপ হল লভিতা। গতি সেই কারণে লভিতা চরিত্রটুক আমি এটা সাধারণ গাঁর ছালীর চরিত্র বলে নক, নারীর একটা প্রতীকী রূপ বলে কলেহে ভাল হব বলে ভাব। এনেকা বলিষ্ঠ সেই সময়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ত সমাজত পুরুষ এজনক ইমান বলিষ্ঠভাবে এগারী ছালীয় কবপরা কথাটু যে তাই লভিতায় কে তুমি নকবা আজির দিনের ডেকা বলে, তোমাক নিজকে সেই বলে ভুয়া নিদিবা যি ডেকার অন্তরত বিপ্লবর জুই জ্বলা নাই, যি আজির সি আজির দিনের ডেকা হবই নয়, রজার অন্যায় আইনের অন্যায় দেশের অন্যায় দেশত চলি থাকা ন্যায় নিয়ম কানুন মূর্খ সমাজের সংকীর্ণ মনের মানুষের নিরপরাধী নিমাকিতর উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিজের সুখ সম্পদ আনকি জীবনক দি যি ডেকার থিয় হবলৈ মনত বল নাই, বুকুত শক্তি নাই, সি আজির ডেকা হবই নয়, তুমি আজির ডেকা বলে তুমি নকবা নকবা
1: এই লভ হয়
0: ইমান বলিষ্ঠ
2: সংলাপ,
1: খুব বলিষ্ঠ। আর এই লভিতা নাটকতে যে কথা দেখেতে আটাইতো বেশি গীত প্রয়োগ করেছিল, তার দুটা গীত আমি সদায় রেডিওত শুনাই থাকো, আমাকে উদ্বুদ্ধ করে এই স্বাধীনতা আন্দোলন সময় আপনি কৈছে যে বিশ্ববিজয়ী নজওয়ান এই গীতটি আছে, তার আছে তয় করব অগ্নিস্থান সেই গীতটি নবজওয়ান এই গীতসমূহ উদ্বুদ্ধ করেছিল। আপনি যেহেতু যে বিপ্লবী একটা ডেকাক জগাই তোলার একটা কথাটো এই গীতর জড়িয়ে সুন্দরকে কাহিনীও লৈ গৈছে আর বার্তাও দিছে, তাত তেখেতে লিখিছে যে একথা মাতি মই উপজিয়ে পাও, এমুঠি পেটর ভাত এখনি কাপুর গাত আজি কিয় তাকো না পাও, এই মাতি মোর অধিকার মোরে ভাত মোরে কাপুর মোর দেশ আজি মই নিজে রাখো রখাও,
0: মোর দেশ আজি মই নিজে রাখাও
1: নিজে রাখাও। এই যে তেখেতর
0: ইমান সহজ ইমান সরল আর ইমান সাবলীল, একদম সাধারণ মানে একদম তৃণমূলের পর্যায়ের মানুষের কথা কইছে একদম সাধারণ, কারণ জ্যোতিপ্রসাদে সেই মানুষ দেখিছে স্বাধীনতা সংগ্রাম, জ্যোতিপ্রসাদে সেই সাধারণ হালুয়া হজুয়াক দেখিছে, তিলেশ্বরী নামের সরু ছালীজনী ঢেকি ঢেকিয়াজুলি যেটা দৌড়ি গেছে বারো বছরীয় ছালীজনী, তাই বারো বছরীয় ছালী পিছফালের গুলি মারিছে, এইবিল কথা তো জ্যোতিপ্রসাদে দেখিছে না শুনিছে, নাছিল সেইদিনা কিন্তু শুনিছে গোটেই কথাবিল। গতি এই ধরনের কথাই জ্যোতিপ্রসাদের ভিতর যদি আলোড়ন যদি আলোড়নের সৃষ্টি করেছিল সেই আলোড়নের ফল এই গীত এই নাটক
1: খুব সুন্দর। আর আমি তখেতর সিনেমার কথা তো পাতো, কিহত আমার স্টুডিওর ঘড়ি ইঙ্গিত দিব আরম্ভ করেছে আর বহুত বেশি সময় নাই, আমার হাতত ন দশ মিনিট আছে লোপারি নির্ধারিত যে সময় আজির অনুষ্ঠানের দর্শকতা, নয়দা জয়মতীর কথা নকলে সেই সময়ত জয়মতী করাটো সহসাধ্য আসলে ভারতবর্ষের চারি নম্বর ছবি জয়মতী, গতি
0: না বাইদেউয়ে জয়মতীর গীত এটা আমার গাই শুনাব
1: শুনাব,
0: তার আগে মানে জয়মতীর অকমান দুই একটা কথা কম যে জয়মতী হল লক্ষ্মীনাথ বেজবরুয়ার নাটক এখন, লক্ষ্মীনাথ বেজবরুয়ায় জয়মতীক নির্বাচন করেছে আর আচরিত ধরনের সেই নাটক সেই নাটক বিষ্ণুরাভায় ছবি করবলে বিচারিছিল, কিন্তু ইতিমধ্যে জ্যোতিপ্রসাদ আহিলে, আহি জ্যোতিপ্রসাদে কলে যে মই জয়মতী নাটক করবলে এই কথাছবিলে কথাছবি করব খুঁজেছো, তুমি মোর থাকিব লাগিব তুমি মোক সহায় করব লাগিব, গতি জ্যোতিপ্রসাদ বিষ্ণুরাভা আসে, গতি এই গোটে বহু কাহিনী আছে, তার ভিতর আটাইতকৈ গুরুত্বপূর্ণ কাহিনীটি হল যে ভোলাগুড়িত কারেন্ট নাই, আচ্ছা কারেন্ট নহলে নাটক আজির দিনত ছবি
1: কথা ছবি ভাবিব পারিছিল যে
0: ভীমকলৰ

দেশ, বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

শ্রোতাসকলে অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের পর অনুষ্ঠান এইবার শুনক। নির্মালী দাসের কণ্ঠত এটি জ্যোতি সংগীত।

0: কথা আলোচনা করবলে যাও, ভারতবর্ষত ভূমি অবক্ষয় আর মরুভূমিকরণের বর্তমান অবস্থা কেনেকুৱা আর এই ক্ষেত্রত দেশের সন্মুখত থকা মুখ্য প্রত্যাহ্বান সমূহ কি কি?
1: হয়, ভারতত ভূমি অবক্ষয়ের অবস্থা গুরুতর আর জটিল বুলিয়ে কব পারি। বিভিন্ন সরকারি আর আন্তরাষ্ট্রীয় যে মূল্যায়ন অনুসরি দেশের প্রায় এক তৃতীয়াংশরও অধিক ভূমি কোনো ধরনের অবক্ষয়ের প্রভাব পড়ছে বলে উল্লেখ করব পারি। এই অবক্ষয়ের মুখ্য কারণ সমূহ হচ্ছে বনচ্ছেদ, অত্যাধিক কৃষি চাপ, জলসিঞ্চনের অদক্ষতা, ভূমি অপরিকল্পিত ব্যবহার আর নগরীকরণের দ্রুতবৃদ্ধি। এইকটা কারণ আমি আগতেও সাধারণত ব্যাখ্যা কৈছো। ইয়ার ফলত মাটির উর্বরতা হ্রাস পায়, জলসম্পদের উপর চাপ বৃদ্ধি পায়, কৃষি উৎপাদনশীলতা অস্থির হয়ে পড়ে।
0: আমি যদি আমার বিশেষভাবে কথা আলোচনা করবলে যাও, আসলে মরুভূমি অঞ্চল নহয়, তথাপিও মাটির ক্ষয়, নদী পাহাড়বিলাকৰ খহনীয়া, বন ধ্বংস, বানপানী আর বরুণের ধারণার পরিবর্তনের দরে সমস্যায় আমার রাজ্যখনত ভূমি অবক্ষয় কেনেদরে অরিহণা যোগাইছে?
1: হয়, আপনি ঠিকই কৈছে এটা কথা, অসম মরুভূমি অঞ্চল নহলেও ইয়াত ভূমি অবক্ষয়ের সমস্যা গুরুত্বভাবে বিদ্যমান। কিন্তু এইটো স্পষ্ট করার প্রয়োজন, এই বিষয়টি বিশ্লেষণ করার আগতে এটা বস্তু মই স্পষ্ট করব বিচাৰিছো যে যদিও মরুভূমি অঞ্চল অসমত নাই, অসমত চরণভূমি ভিত্তিক ভূমি ব্যবস্থা যথেষ্ট বিস্তৃতরূপে আছে। চরণভূমি মানে যেটুক রেঞ্জল্যান্ড কয়, বিশেষকৈ ব্রহ্মপুত্র উপত্যকার বানপানী ভিত্তিক ঘাঁহনি আর নদী পারর চরণভূমি আর জলাহভূমির উপর বিস্তৃতভাবে আছে। সো এই বানপানী ভিত্তিক যিখিনি চরণভূমি ঋতুভিত্তিক হয়, বানপানীর সঙ্গে গড় লৈ উঠা এক গতিশীল পরিবেশ সৃষ্টি করে, যত উদ্ভিদ পুনের উৎপাদন হয় আর পশুচরণ স্বাভাবিকভাবে চলি থাকে। এই কথা আমি গাঁয়ে ভূঁয়ে সময়তে আমি জানো যে ব্রহ্মপুত্র উপত্যকাত এই বানপানী ভিত্তিক যিখিনি ঘাঁহনি, এই ঘাঁহনিয়ে এক যথেষ্ট সংখ্যক পশুপালন করাত সহায় করে। UNCCDর যেটো ডেফিনিশন বা খাদ্য আৰু ফুড এণ্ড এগ্ৰিকালচাৰেল অৰ্গেনাইজেশ্যন বুলি কয়, এনেকুৱা ধৰণৰ ভূমিও এটা চৰণভূমিৰ সংজ্ঞাৰ ভিতৰত সোমায়। চ' এনে পশুচৰণৰ ভিত্তিক প্ৰাকৃতিক ঘাঁহনি বা ব্যৱস্থাসমূহ চৰণভূমি পৰিৱেশতন্ত্ৰৰ অংশ হিচাপে গ্ৰহণ কৰা হৈছে এই ডেফিনেশ্যনত। কিন্তু বৰ্তমান নদী পাৰ খহনীয়া, বানপানীৰ তীব্ৰতা বৃদ্ধি, বনচ্ছেদ আৰু ভূমি ব্যৱহাৰ পৰিৱৰ্তনৰ ফলত ক্ষয়প্ৰাপ্ত হৈছে তা আমি সবেই জানো। এই প্ৰতিক্ৰিয়াই মাটিৰ উৰ্বৰতা হ্ৰাস কৰাৰ লগতে বহু ক্ষেত্রতে কৃষি আর পশুপালন দুটা জীবিকাতে প্রভাব পেলাইছে। বিশেষকৈ ব্রহ্মপুত্র উপত্যকার নদী পার ভূমি ক্ষয় আর বানপানীর পরিবর্তনে এই চরণভূমির পরিবেশতন্ত্র স্থিতিশীলতা দুর্বল করেছে বলে কব পাই। সেয়ে সমস্যা মরুভূমিকরণ নহয়, বরং নদীভিত্তিক চরণভূমি ব্যবস্থার অবক্ষয়হে মুখ্য সমস্যা, যা এক বিশেষ ধরনের ভূমি অবক্ষয়ের রূপ বলে আমি ধরব পড়ো। ইয়াতে মই আৰু এষাৰ কথা কব বিচাৰিছো, যিহেতু বানপানী বা বানপানীৰ লগত সম্পৰ্ক থকা নদীৰ যি কাৰুকাৰ্য, সেই কাৰুকাৰ্যক সদায় আমি নেতিবাচক বুলি ভাবিলে আমাৰ নহ'ব, কাৰণ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ বানপানীৰ সৈতে এটা গুৰুত্বপূৰ্ণ দৃষ্টিভংগী উল্লেখ কৰিব বিচাৰিছোঁ মই। অকল এই ক্ষেত্ৰতে নহয়, আমি বহুত ক্ষেত্ৰতে মই বিশেষভাৱে মন কৰিছোঁ যে বানপানী কেৱল সমস্যাৰ উৎস নহয়, বরং এক উচ্চ জৈব উৎপাদনশীল পরিবেশতন্ত্র, আর যেটু আমি মানবে নিজে করব গলে যেটু সম্ভব নহয়, প্রাকৃতিক এটা তন্ত্র। সো যি ঋতুভিত্তিক বানপানীয়ে মাটিত নতুন পলস যোগাই ধরে এয়া আমি সবেই জানো, যার ফলত প্রাকৃতিক উর্বরতা পুনরুদ্ধার হয় সেও আমি যাও জানো। এই প্রতিক্রিয়ায় ঘাঁহনি পুনর্বৃদ্ধি করে, মাছের প্রজনন আর জলজ স্থলজ জৈব বিচিত্র বৃদ্ধি করে, মানে যেটু জৈব বিচিত্র প্রসঙ্গত মই এইটো কথা কৈছো। বহু পরম্পরাগত পশুপালন আর এই বানর স্বাভাবিক চক্রের উপর নির্ভর করে, সে আমি সবেই জানো। সেয়ে এই অঞ্চলসমূহ কেবল ক্ষয়প্রাপ্ত ভূমি হিসাবে নহয়, বরং গতিশীল পুনের উৎপাদনক্ষম সমাজ পরিবেশ ব্যবস্থা হিসাবেও আমি গ্রহণ করব পারে। সো মূল মুখ্য কথাটো এই যে সদায় বানপানীক এক নেতিবাচক ভাবে চালে নহয়, কারণ আমি সবাই জানো বানপানী ইতিবাচক গুণ আছে।
2: স্যার, ভারত বা বিশ্বর অন্য প্রান্তর ভূমি পুনরুদ্ধার অথবা বহনক্ষম ভূমি ব্যবস্থাপনার কিছু সফল উদাহরণের বিষয়ে আপনি উল্লেখ করবনে?
1: হয়, উদাহরণ আছে, যদিও ভূমি পুনরুদ্ধারণ কিছু সফল উদাহরণ আছে, সেইবোৰৰ সংখ্যা আর পরিসয় ভূমি অবক্ষয়ের বিস্তৃত সমস্যার তুলনাত অতি সীমিত। তো সহজতে কবলে গেলে, অর্থাৎ যিমান বৃহৎ সমস্যা যিমান বৃহৎ, তার তুলনায় চলি থাকা পুনরুদ্ধার

0: নারী নিরবধি এখন নদী, বিনন্দীয় প্রকৃতির প্রেরণার প্রতিভূ নারী। নারী এক অনির্বচনীয় আনন্দর নাম।
1: সমাজ বিকাশের গতিশীলতা অব্যাহত রখার উদ্দিন প্রেরণার পতাকার তলত সমাবেশিত আজি নারী সমাজ। সে নারী জাতি জাগে জাগে অনির্বচনীয় ছন্দে, জীবন প্রাচুর্যর তালে তালে। গছ লতিকা, নদ নদী, পর্বত পাহাড়, চৰাই চিৰিকটি, মেঘ বৰষুণ, জীৱজগতৰ প্ৰেৰণাদীপ্ত কৰিবলৈ সচেষ্ট নাৰী জাতি, সমাজৰ অগ্ৰণী বাহিনী।

0: স্ত্রী
1: জাগা, জাগা নারী, নারী জাতি জাগা, নারী সেই নারী, জোনাকী বাটৰ অভিযাত্রী জগতৰ নারী, যার দুচকুৱেদি বৈ আহে আলোকযাত্রার এসেরেঙা জ্যোতি, যার কথা কাম আর চিন্তা নিয়োজিত হয়ে আহিছে জীবনক সুন্দর করার বাবে, জীবনক গঢ়ার সুন্দর করার নারী আকাঙ্ক্ষায় উন্মোচিত করে আহিছে সংস্কৃতিপান মনের মানসিকতা।
2: নারী জোনাকী বাটৰ অভিযাত্রী, যার দুচকুত জ্বলে অরুণ জ্যোতি, নারী সমাজৰ মমতা, শক্তি আর উদারতাই মানব জীবন উদ্ভাসিত করে তুলিবলৈ যুগে যুগে বরণ করেছে ত্যাগৰ মহিমা।

0: যি নারীর দুচকুত পোহরের জ্যোতিরেখা উদ্ভাসিত, সমাজত সম্প্রীতি সমন্বয়ের যি আধার, সেই নারী জাতি আজি মর্যাদা সুরক্ষার বাটত বাধার সম্মুখীন হয়েছে নাকি?
1: পুরুষ প্রধান সমাজের নারীর প্রতি চূড়ান্ত অসন্মানের স্বরূপ হল বর্ধিত হিংসা, ভয়হীন স্বাধীনতার পৰা নারীক অধিকারহীন করা। কিন্তু নারী জোনাকী বাটর শক্তির আধার স্বরূপা অভিযাত্রী। নারী সমাজের উপর থাকা দুষ্কৃতির কোলা আন্ধারখিনি আঁতর করিবর বাবে এই অভিযাত্রী সকলে সেই সংগ্রামখন করিব লাগিব। নারী সমাজের মমতা, শক্তি আর উদারতায় মানব জীবন উদ্ভাসিত করিবলৈ সক্ষম হব।

0: আজি নারী সমাজ শিক্ষা দীক্ষার স্বাবলম্বনের ঘরের চারিবেড়ের মাজের পর ওলাই আহিছে। জীবনক গড়ার সুন্দর করার নারী সমাজের এই আকাঙ্ক্ষায় সংস্কৃতিগত মানসিকতাক উন্মোচিত করেছে। সেই সামন্তীয় মূল্যবোধ, কুসংস্কার, অন্ধবিশ্বাস আদিয়ে দুষ্কৃতির রূপত সংস্কৃতির সঙ্গে আরম্ভ করেছে সংঘাত। নারীর কান্দন ভাঙি আহিছে হাট বজারের পর, ঘর বাহিরের পর, অনুষ্ঠান প্রতিষ্ঠানের মজিয়ার পর, নামঘরের চোতালের পর।
1: এই পরিবেশত যে সমাজ গতিশীলতার দিকে আগুয়াব নয়, সমাজ বিকাশের হেঙার মানুষে আঁতরাব নয়, ইতিহাসে হাঁহিব আগত সময়ত সমাজের অর্ধাংশর পূর্ণ বিকাশের বাবে স্বাধীনতার প্রয়োজন, ভয়হীন স্বাধীনতার দাবিয়ে সেয়ে আজি সৌদিশে সরব হয়েছে নির্যাতিত সময়। আহ্বান আহিছে নারী সমাজলৈ।

0: নারী অর্ধাকাশ, সমাজৰ অর্ধাংশ, সমাজৰ অর্ধাংশ নারী সমাজ আজি সমস্যা জর্জরিত। স্বাভাবিক বিকাশৰ বাবে এক শান্তিময় মর্যাদা সম্পন্ন ভয়হীন পরিবেশৰ বাবে নারী সমাজ আজি সচেষ্ট হৈছে। সমাজৰ অর্ধাংশ পশ্চাদ পদতাত রাখি সামগ্রিকভাবে সমাজৰ বিকাশ হব নোৱাৰে।
1: বিশ্বৰ মনীষীসকলে কৈ গৈছে যে নারী অংশগ্রহণ অবিহনে

0: নারী, তুমি জোনাকী বাটৰ অভিযাত্রী।
1: মই শকতি রূপিণী অভিযাত্রী।
0: তুমি শেষ সংগ্রামৰ বাবে জাগ্রত হোৱা নারী।
1: মই সংগ্রামৰ বাবে জাগি উঠো প্রালয় কিষণে।
0: তুমি উদ্ভাসিতা জনমাতৃী।
1: মই অসমী, মই ভাৰতী, মই ধৰিত্ৰী।
0: নবীন ধৰিত্ৰী পোহৰুৱা তুমি সংস্কৃতি সবিতা।
1: মই সুন্দৰৰ আৰাধিকা, জ্ঞানাৰুণ জ্যোতি।
0: তুমি মমতাময়ী অভিনৱ মাতৃী।

0: নারী, সেই নারী সামাজিক, সাংস্কৃতিক আর সভ্যতা সৃষ্টি তথা সমাজ বিকাশক আগুয়াই নিয়ার ক্ষেত্র অগ্রণী ভূমিকা পালন করে গৌরবান্বিত হওয়া নারী, মানবর ইতিহাসক আগুয়াই নিয়া আর সভ্যতা সংস্কৃতি গড়ি তোলার বাবে পুরুষর সতে কান্ধে কান্ধ মিলাই আগুয়াই যাওয়া নারী।
1: লটকিয়া মাতটোর জগতে নুশুনো বুলিলেও শুনা, লোর কাটি বুকুর গভীরত বোয়াই দেখে গভীর যন্ত্রণা, লোটনি নুজুরিবি সামরি সুতরিল আলস্য যন্ত্রণা, লোকায়তী মাউখিয়া মনত আজি মুকুতি কামনা, লটকিয়া মাতটোর জগতে নুশুনো বুলিলেও শুনা।
2: জুই ফুল ফুলালি নেতুর চেতনার হিয়াত জুরি হই নিজরি বই গোল নেটোর বিষাত, জুর মলয়াত দিলিনে বিলাই ধৌ নুনুমুয়া শিখাত, জুম পাতি যুজি বলে নাইকিয়ার জগত ইয়াত, জুই ফুল ফুলালি নেটোর চেতনার হিয়াত।
0: বৈচিত্র্যময় নারী সমাজ, জীবন বিকাশের স্তরে স্তরে সময়োপযোগী ভূমিকারে ব্যক্তিত্বর প্রতিভাত করা নারী, নারী পুরুষের উমৈহতীয়া প্রচেষ্টাক সমাজ বিকাশের ইতিবাচক ধারা হিসাবে প্রতিষ্ঠা করবলে প্রয়াস করা

নারী সমাজ, ঘর, পদূলি, রাজপথ, সংগ্রামের ক্ষেত্র সকলোতে সবল, শক্তিশালী, নির্ভীক স্থিতি দাঙি ধরবলে সক্ষম হওয়া হে নারী, নারী রূপে তুমি বন্দিতা, জোনাকী বাটর অভিযাত্রী।